0: ইবো আকাশবাণী লিন গজথিংচুরা দিসকি ডোলমানি নসুলগুন সনজাত শিলুন নরেন্দ্র মোদি তং জাপান শিলুন সাই তায়তা চি গুনে স্তানশিক তং দা হিলিং স্ফিংকন ছংমালা মাপেপ স্ট্রাকপো জাতেনক ইনা পাকিস্তানে শুলিন ইয়ৎখান সানসাম স্কুমতে ইয়ংখান স্তানশিক গুনং থেদেনক গেলসা নিউ দিল্লি নাঙা গেগা তং জাপানে পারলা লোখরে সোসপেস কাপসলা গোসকুনগুনি স্মুনমালো এপ্রিল ইটসেস নি সুচাকনি সেজাকা জম্মু খাচুলি বেহগাম নাঙা স্তানশিক স্পুঙ্গুল চোখান বা মাপেপ স্ট্রাকপো জাতেনক এন্না তুসলা গোসকুনগুনি স্মুনমালো নভেম্বর ইটসেস এসচুই জাকা দিল্লি নাঙা স্তানশিক পুঙ্গল চোখান বং মাবেব স্টাকপো জাতেনক গেলখাব নিসকে ই থিমসগাল চোখান গালখান গুনলা ই থাবলদিং চোখান তং রক্স চোখান গুনলা গুরজি মেট বা ছাত বা ছাত গোসেনক মলতেনক নির্মলা সীতারামন খং ফাইন্যান্স ফ্রান্স স্কুলা স্কুতেনক দাং খং এ প্যারিস সে নাঙা ফ্রান্স সি নাঙা ইয়ত খান ইনস্টিটিউশনাল ব্যাংকিং পিএনবি পারিবাস গ্রুপে চিফ এক্সিকিউটিভ অফিসার জুনবা তং কর্পোরেট এক্সিকিউটিভ চেয়ারম্যান ইয়ান গ্যারাদ্রিন তং থুগত জাতেনক স্কুজাব সেন গ্রেডিনে গেলছিল দানে গুনোরে থোগা গ্যাগারে নাঙা দুৎবা বরিন ইয়তে এনক ইবো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডিপিআই নাঙা গুনোরে থোগা রগু রিক্সে নাসার চাচানজিক তং স্তানপো চানজিক এনক মলতো লোকসভে থিপা ওম বিল্লে দিরিং কলকাতে নাঙা পশ্চিম বেঙ্গল থিমজু সকসপে থুসমি সোমাগুনি ফিয়া পার্লিমেন্ট তং থিমজু সকসপা তং দেলতে জাকমাইনি সে ডিগ্রিমে গুজুক স্ট্যান্ডেল যাচ্ছেসেনক ইবে মিক্সি থুসমি গুনলা পার্লিমেন্টে লাসির গুনে খাক সুসে থোকা অঠত যাচ্ছেস বনক ডিগ্রিমে গুজুক স্ট্যান্ডেলে জাত গুয়েস কাপসলা পার্লিমেন্টে থিপা জুনবা পার্লিমেন্টে তনসান স্কোরে লোনপো তং পশ্চিম বেঙ্গলে লোনপো ছেনমু গুনং জুকসা যাচ্ছেসেনক শ্রী অমরনাথ জি নজল দিরিংনাথক জম্মু খচুলে পেহলগাম তং বালতাল গুনে গুজুক সংতেনক গেলখাব গংপোনে বুম মংপে নজল পাগুনে জাকমা আপচুং আপদুনে রিংসলা অমরনাথে টাকফুকে নজল যাচ্ছেসেনক এই ডিগ্রিম্বো অগস্ট ছেস নিশু সাবগেত রক্ষাবন্ধনে জাগা যুগ যাচ্ছেসেনক জলমিগুনে নজল দেমো তংপো জাত থুপচেসলা সুংস্কুপ তানপে তালদিক জাতেয়তেনক স্পেন তং পর্তুগালে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে প্রি কোয়ার্টার ফাইনালে নাঙা লিপসেন পর্তুগালে দিরিং গসপালা জাত দাং ক্রোয়েশিয়া গোল চিগে লানলা গোল নিস্তাংস্তে গেল খালেন এসাংসকা স্পেনে অস্ট্রেলিয়া গোল সুমনে ফাম কালতেন পিন যা মিকমারে জাকা প্রি কোয়ার্টার ফাইনালে নাঙা স্পেন তং পর্তুগালে পারলা দন্দুর ছাচাসেনক দিল্লি নাঙা মনসুন লেবিন জিক তাঙানক এই মনসুনবো দিল্লি গংপো গুজরাটে খা খাচিক উত্তরপ্রদেশে খাক ইউ হচিক মধ্যপ্রদেশ হরিয়ানা পঞ্জাবে খাক মং ছং রাজস্থানে খাক খাচিগে নাঙা লেবিন জিক তাঙানক নামলেস করে লসকুংসে সচ্চোস খান নাংসিন গুজরাট কোঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা তং নুপচোক্স মধ্যপ্রদেশ গুনে নাঙা ছারপা মংপো তং মা মংপো তং চেস ইয়তেনক দিল্লি নাঙা নাম খরতে লুসেস তং নিমে রিংসলা ছারপা মংয়ং জিক তং চেসে ছোচোস ইয়তেনক ইয়ং ইবো তং ইয়ামপো দিল্লি নাঙা তং টুই ছাত মংসোস ডিগ্রি সেলসিয়াস সুমচু সুকসুম তং টোট নুংসোস ডিগ্রি সেলসিয়াস নিশু সাকনি সুপা লেপচেসে ছোচুয়েন জিক তাঙানক কাসতা খেপটাকশিক সনজাত দূরদর্শন ক্যান্ডেলি নসুল ইস্তেখা গিয়া রজং ছংমা লি কার্গিল নুব্রা চাংথং শ্যাম দ্রাস তং জাস্কার গুনে স্টিঙ্গার ফিয়ার স্ঞানজু লেনচেসেনু খ্রিস্তোস বগুন টিভি নসুল কভারেজ না থুঙম চান্তং ভিডিওগ্রাফি সিনেমেটোগ্রাফি নাঙা চাল চান্তং নসুল থ্রংচেস তং তংচেসে থোগা থুঙম চান্তং রং এলাকা এইচ ডি ভিডিও ক্যামেরা ফোর জি ফাইভ জি কানেক্টিভিটি চানে স্মার্টফোন তং রং এলাকা মোটর খোলো ইয়ৎখান গুল্লা নাহাশকারতে চালচেসেনক আকাশবাণী লেগুতে লাদাখ সেনাসুল নিমেনা লানজি সানচেসলা ফুলিনজিক তং ইয়ং সান খান লানগাসলা ই নসুলগুন চিচোস্টার কে প্লেটফর্ম সসুগুতং সানচেসলা ফুলিনজিক তং আকাশবাণী লেনে তা নসুল থুন
1: আকাশবাণী লেনে শুনজিক তাইন।

তাকসঙ্গে চরঙ্গে আমার ফিল্ম মিলু লতা মঙ্গেশকর নে সানাজাত কাসাতা আনাড়ি ফিল্ম মিলু মুকেশ নে সানাজাত শালেন্দ্র স্তুমস খানিলুয়া ইয়াংস্টেক কান শঙ্কর জয়কিষণ।

0: ইবো আকাশন লিন কস্তিনিচুনা দিসকিটোলমানে নসুলগুন সনজাত লোকসভা টিপা ওম বিলে দ্রিং কলকাতে নাঙা নিউটন কনভেনশন সেন্টার একা পশ্চিম বেঙ্গল এথিমজু চকসপে থুজমি সোমা তং লামস দিয়ুত খান গুনে ফিয়া জাকমাইনি সেডিক রিমজিক পার্লিমেন্টে লাসির গুনতং দেলতে গজুক স্ট্যান্ডেল জাতে ন গজুক স্ট্যান্ডেলে জাত কুইস কাপসলা সুংশাত জাদেন জিপতং স্কুজাবস ওম বিলে নিস্তং নিশু গসপা সালাজাত নিস্তং জিপচু জাবদুন চুকপা গ্যাগার ইয়ারগ্যাস চানে নাসাচি গ্যালখাপচি গুরচুক জেসে ফিয়া লাসের সুলিনজিক তাং ইয়ত মলিনজিক ইসুক মলা জাহাজ
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह

যাতে নক জংদার পো খাক সসুই নাঙা সালচেসে নক খাক রেরে নাঙা ড্রাইভার শিশি ইয়তে নক গ্যালখাবিলদানে ডিগ্রিম খেত বচাও অভিয়ান কে ভি কে নোমে সোনাম লাসখুস্তং জুংডেলা কানজি হেমিয়া তং খাতপি গামিউল পা গুনে ফিয়া টালদিক জাতে নক ইনাঙা জিংবাত পা সুমচু লাকসামে খাক লেনদে নক এ ডিগ্রিম বো কে ভি কে নোমে স্পন বো ডক্টর ফুনসুক টুন্ডু পে সিক্সটক সেনা টালদিক জাতে নক শিলুন নরেন্দ্র মোদী তং জাপানে শিলুন সনাই তাতায় চি গুনে স্টান সিক্স তং দ্য হিলিং স্ফিংকান ছংমা লামা বিপস্ট্রাক পোজাতে নো ইনাঙা পাকিস্তানী শুলিন ইয়ত খান সানসাম গুমস্তি ইং খান স্টান সিক্স গুনং থেতে নো গেলসা নিউ দিল্লি নাঙা গেগার তং জাপানে পালা লোখরে সকসপেস কাপসলা গোসকুং গুনে স্কনমালো এপ্রিল সেস মিশু চাকনি সে জাগা জামু খাচুলে নাঙে পেহলগামে নাঙা স্টানচিক সেস পঙ্গল চোখান বামা বেপস্টাক পোজাতে নো এনা তুসলা গোসকং গুনে স্কনমা লো নভেম্বর সেস চুই জাগা ডেলি নাঙা স্টানচিক সেস পঙ্গল চোখান বামা বেপস্টাক পোজাতে নো গেলখাব নিসকুয়ে ই থিমসগাল চোখান গালখান গুন থাবদিন চোখান তং রক্স চোখান গুল্লা গোরজি ছামা চুগা ছাতপা ছাত গোসেস নমলতে নক শ্রী অমরনাথ জি নজল দিরিঙা তোগা জম্মু খাচুলে পেহলগাম তং বলতাল গুনে গজুক সঙ্গে নো গেলখাব গাংপোনে বুম মংপে নজল পাগুনে জাকমা ngapchu ngabduni national ringsla amarna takphuke national jachesno e degree bo august chhes ni shu sabke de jaga raksha bandhan iskapsla juxtu chesno jalmi guni national demo tangyam pa jat thupchesla shunshku be daldik nantan jate yoteno স্পেন তং পর্তুগাল ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ার্টার ফাইনাল না লেপসতে নো পর্তুগালে দং কোরেশিনা গোলচিকে লানলা গোল নিস্তাংসতে গেল খা লেনতে নো এসাংস কোনলা স্পেনে অস্ট্রেলিয়া গোল সুমনে ফাম কালতে নো যা মিকমারে জাগা প্রি কোয়ার্টার ফাইনাল স্পেন তং পর্তুগালে পারলা ছাচেস এনো দিল্লি নাঙা মনসুন লেবিন জিক তং এনক মনসুন বো দিল্লি গাংপো গুজরাট খাক খাচিক উত্তরপ্রদেশ খাক নিউ অঞ্চিক মধ্যপ্রদেশ হরিয়ানা পঞ্জাবে খাক মং ছতং রাজস্থানে খাক খাচিকে নাঙা লেবিন জিক তং এনক নামলেস করিলাস খুঁসে ছচোস খা নাংসিন গুজরাট কোঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা তং নুপচোকস মধ্যপ্রদেশ গুনে নাঙা ছারপা মা মংপো তং ডাকছার চোস্তং চেসি চোস্তে ইয়তে নক দিল্লি নাঙা নামলা নাম খরতে লুসেস তং নিমে রিংসলা ছারপা মাংয়ং তং চেসি চোস্তে ইয়তে নক ইয়াং ইবো তং ইয়াম্পো দিল্লি নাঙা তং টুই ছাত মাংসুস ডিগ্রি সেলসিয়াস সুমচু সুকসুম তং টোট মিংসুস ডিগ্রি সেলসিয়াস নিশু ছাকনিস চুকপা লেপ চেসি চোস্তে ইয়তে নক কাসাতা খ্যাপটাক শিখ সানাজাত দূরদর্শন কেন্দ্র লে নসুলিস দেখা গে ফিয়া জং ছংমা লে কার্গিল নুব্রা চংথং শ্যাম দ্রাস তং জাংস্কার গুনে ফিয়া স্টিঙ্গার এ ফিয়ার স্ঞানজু লেন চেসেনক রেস্তোস বাগুন টিভি নাসুল কাভারেজ এ নাঙা থংম চান ভিডিওগ্রাফি তং সিনেমেটোগ্রাফি নাঙা সাল চান নাসুল খংচেস তং তং চেসে থকা থংম চান রাঙালাগা ফোর ডি এস ডি ভিডিও ক্যামেরা ফোর জি ফাইভ জি কানেক্টিভিটি চান স্মার্টফোন তং রাঙালাগা মোটর খোল্লো ইয়ত খান গুনলা নাঙা স্কেয়ারতে সাল চেসেনক আকাশবাণী লেন তা নাসুল থন

nga ji akashwani le ne juin jik dain pe to chu chu chunga nang skarma ngap chunga nga charuk ka sata nga ji diri dikrim nis patang thoringi me dikrim gune skor gun sanachat dikrim nis pe na da sa chu chu to ke ka akashwani dilli ne hindi tang angrezi nga na sul tuk tang skarma chui ka gam yul pe skatlon dikrim me nga chamme sang skun la lakla se thok pe ka tamdel jik yang testing ne phunchok chiring e salkane logic yang dikrim testing chuk pe ka ঠিকসে গামিউল নে শিকোৎকান স্কুন্ডন স্কুজাবস ইয়াং চান্ডোল মাতাং ইয়াম্পো টিবাটিলানে টিক্রিম জিকসানা জাদিন টিক্রিম ফুলকান ঠিললে স্তানজিন ইয়াং ডিক্রিমে কৌটিক সাতকান সোনামাং চুক টুকতাং স্কারমা জিপ চুইকা মাকমে কিয়তং গুনে ডিক্রিমে নাঙা ফিলিমে লুরিক লুনতাং স্কারমা চৌয়ে কা লাদাকসেনা না সুলতাং ডেলশাত লুনতাং স্কারমা সুম চুইকা টুন্ডু দর্জে তাং ছেরিং ছোরলে সালকানে লুরিক লুনতাং স্কারমা জিপ চুইকা আকাশবাণী শ্রীনগর নে উর্দিনা না সুলতাং তাপসারা জগাদেকা জুনগুনিফিয়া ডিগ্রিম সানাজাদিন ডিগ্রিম ফুলকান কুনজাং দেশকে তং সানজিন ডোলকার ইয়াং ডিগ্রিমে কৌটিক চাতকান লোপজাং নামগ্যাল রগ্যাতং স্কর্মা সুমচুইকা মিঙ্গুর ওয়াংপে সালকানে লুরিক সানাজাদিন রগ্যাতং স্কর্মা জিপচুজাং একা আকাশবাণী দিল্লি নে সমাচার সন্ধ্যা নিউজ এট নাইন ইয়াং টেস্টিং নে উর্দিনা নাসুল সানাজাদিন ইয়াং দেরিং ছানে ছুচত গুদাং স্কর্মা সুমচুইকা ইয়াং চান্ডোল মাতং থোপাগুনি সালকানে ইজুং লুরিক সানাজাদিন থরেঙি মে ডিগ্রিম তংপে না আতো ছুচো লুন তং স্কর্মা সুমচু সোক নি সেকা ওজের সানা জাদিন লুন তং স্কর্মা সুমচু সোপ দু কা আজে ডিগ্রিম গুনে স্কোর কুন লুন তং স্কর্মা জিপ চুই কা তাতপা নং জিন ডিগ্রি মে নাঙা ছংমে সং স্কুনলা সুনাম নোর ফেলে ফুলকানে সুঙ্গুর ইয়াং তেস্তিং নে অনুরাধা পোটওয়ালে ফুলকানে বাজন ইয়াং ডিগ্রি মেস্তিং যুগ পেকা সিরিং ছোরোলে ফুলকানে ছুসলু জিক সানা জাদিন গ্যাদেকা আকাশবাণী দিল্লি নে সমাচার প্রভাতং মর্নিং নিউজ গ্যাতং স্কর্মা সুমচুইকা ছিরিং গুরমিতং সুনাম নামগ্যালে ইসালকানে জুংলু রিক্সা নাচাদিন রগুইকা লাদাকসেনা নাসুল রগুনং স্কর্মা চুইকা ফুনচক দর্জে সালকানে লুরিক্সা নাচাদিন রগুনং স্কর্মা সুমচুইকা ফিলিমে লুরিক চুইকা এফ এম গোল্ড দিল্লি চুকনি সেকা ফিলিমে লুরিক্সা নাচাদিন চুকনিস নং স্কর্মা সুমচুইকা স্কুল্লা ছেবং ডোলমা ইয়ং তেস্তিং নে ছেবং নুরভুতং ছিরিং টুন্ডুবে সালকানে জুংলু রিক সানা জাদিন চিকতং স্কর্মা চুইকা মাকমি খ্যক্তং গুনে ডিগ্রিমে নাঙা ফিলিমে লুরিক নিসনং স্কর্মা সুমচুইকা স্কুল্লা ছেবং ডোলমা ইয়ং তেস্তিং নে চংছুপ ছোমো তং থোপা গুনে সালকানে জুংলু রিক সানা জাদিন নিসনং স্কর্মা ঙাপচুঙাং একা লাদাকসেনা নাসুল ডিগ্রিম নিসপে না পেটো চোচোর সঙ্গে একা লাদাকসেনা নাসুল সঙ্গানং স্কর্মা সঙ্গে একা স্পটলাইট ডিগ্রিম ইয়াং টেস্টিং নে ছেবং ডোলমে সালকানে জুংলু জিগাং সানা জাদিন সঙ্গানং স্কর্মা সুমচিকা ফিলিমি লুরিক সঙ্গানং স্কর্মা ঙাপচুঙাং একা আজি ডিগ্রিম গুনে স্কোর কুন টুকতং স্কর্মা চুইকা জিংপে সুংস্কা ডিগ্রিম সানা জাদিন টুকতং স্কর্মা জিপ চুইকা মাকমি খ্যক্তং গুনে ডিগ্রিমে নাঙা ফিলিমি লুরিক লুনতং স্কর্মা চৌয়েকা লাদাকসেনা নাসুলতং দেলশাত লুনতং স্কর্মা সুমচুইকা সাইফুদ্দিনে সালকানে লুরিক লুনতং স্কর্মা জিপ চুইকা আকাশবাণী শ্রীনগর নে উর্দিনা নাসুলতং তাপসারা রগ্যাতেকা জুং লুরিক সানাজাদিন রগ্যাতং স্কর্মা সুমচুইকা পোটপে লুরিক সানাজাদিন রগ্যাতং স্কর্মা জিপচুজাংকা আকাশবাণী দিল্লি নে সমাচার সন্ধ্যা নিউজ এট নাইন ইয়াং তেস্তিং নে উর্দিনা নাসুল সানাজাদিন ইয়াং থোরে ছানে ছুচোর কুদং স্কর্মা সুমচুইকা নুপছোসে লুয়াংসে ডেক্রিম সানাজাদিন ইগুনিন পিন গাজে দেরি ইন্টিগ্রিম নিস্পাতং থোরেঙ্গিমে টেক্রিম গুনে স্কোর গুন

0: ladakhs pa gun ngitup chi rang suk pa nam ladakhs ne philok jiga goma rang skyo tus jan tongkher gune nanga changme sangsongon la traffic yang na skeldeni sangska bo thongs de nang halazat pin yang skyo mang skyo dat pin in nang ta te halashish jan gun dang dringa yuli jan kha kun tang soks la nga ta ladakhs nang zikthup du yergesh jani tongkher gune nanga motor khole transka mangpo yod nang skeleni chirka gun ljoks aldemo yochis bijaste motor khollo gune sanska chenme tonsa gunang hamung yampo sel tap sping to benino in nang ngatangai lejoksi tongkher gune nanga smol la yergesi thabding gun it sinspojik meches bijaste skeleni chirke nanga skalas achinmo jungches gozuk songste teno yang ir kalas gune sel taps gun daksa ne phingches zat goshis puni tusir gozdom chenmo chigino motor korle sangska chachesi ergyusan tang tebe seltas gunis korla diring ishansko le chulla mangyung jik juna tangpo ta traffic gi skala si ergyusan cheshus po tus tangyam po motor kholo guni transka mangpo chachis tang ergela mi chat kun ergozdom nangjin danda mi chachis pe jaste no motor korle sangske janyang ergyusan ma mangpo jik yoteno shpe jona ngatang ladak sinanga traffic signal le ejaptos kun matches ergelam kun thamu yuchis motor kholo shulkan gunis skeldeni dictims kun chir nangshin mishung ches yang shungchid la shezgyang tezam meteno tena zolar gelam gunis nalus kun aljog demo metkan parking yana motor kholo borse tardi gun ichins po meches ergelami thatu thama karyot la motor kholo gun karle ba bortan ches sarjang si chala gun ergelam gunika phokches tang skapria namla chokpo chaches tang skengan rik jung nang motor kholo chanska chenino কাবি জেস্তে মিমাংস গুনে তুস্তং পেনে ইসকো ঠলাক তাং ইয়াম্পো স্কাবরিয়া জিংমে গুরিগং গুরিঞ্জি তানো তা ই চকসির কালাস গুনে সেলতাস পিংচেসি খাকপো ইংসির ডাডি পাতাং ইয়াম্পো ইয়াম্পো নাতাং মিমাংস রে কা খাক মা ছেন মো ফক্স তেতেনো গেলাম কুন তুসি গোজদম তং স্তুনতে মাং জাং ছা জাচিস ট্রাফিক সিগন্যাল ইয়াং না স্কেলডে নিস্তাস কুন ই সিনস পো জাচিস নাং ই চিরকা গুণ স্কোরলা মিমাংস কুন্তাং শ্মিকসালি মোটর খোরলো শুল্কান গুণলা হাগোস পেলচিস পার্কিং ইয়াংনা মোটর খোরলো বোর্সে টার্ডিক গেলা যাচিস তাং পাবলিক ট্রান্সপোর্ট ইয়াংনা মিমাংস ইফিয়াস কেলডেনি ইজাপটক্স সালচিস গুণনি ইউংসি টার্ডিক পে খাক আছেন ময়ন ngatang azikshes la le tongkheri ngikhorla skeldin jat khan motor khorlo guninanga jixna motor khorlo rerinanga mangchat minda rere ya minda ngis ngis martox azik samiduk kaltes le tongkheri nanga public transport jeptox chin nangjin lakle ninanga khyongna tene public transport rere jaste motor khorlo chungun sumchuni jipchu jam nyun chachisi skap jeteno kavi jaste traffic i torsabo selchisina khakma chinmuji gyurchesino yang ibo skapstok se fia taps aldeshus for haino dang dringa public transport yot nang daksa yot khani transka nyun yochis pijaste mimangs kun tusot mangpo jik shungches kakspo chajis pijaste rangrai motor khorlo gun mikhyong khame chen jik tangaino yergesh jani yul kuninanga carpool jintang laskhungs la skyot khan lachit pa khachi gi parla motor khorlo rere shulchesi sirka aldamo jiga yong do ngatang la daksanang লাসখুংস মাংছাতপো চিকতং চিগি নিখরলা ইউচিসপি জাস্তে ইজোসে সিরকাল দমোগুনাং স্তাকচাত জাত নিয়ানচিজিনক তেনা চকলা ইউলিজান খাকুনতাং চকসলা আতাং লাদাখ সিনাং সাইকালিকা স্কেলডেন জাচেসি থাবলাম রিক ফিংচেসি রগোজদম সংস্থা তেনক ইয়াং ইবো শিডলন নরেন্দ্র মোদিস লাদাখ ইউলজোসপো কার্বন নিউট্রাল জাচেসি স্মিগুলি খাকচিগাং গুসচেজিনক ইয়াং আতাং মিমাংস জেরে জাত থুবজেসিনি লাস সোগুনি স্কেলডেনি চিরকা গুণ চির নাংচিন লাগলেনি নাই খ্যংচিস চমথুপ ইন নাং পাবলিক ট্রান্সপোর্ট গুণ কলচিস তং ইয়ান না কার্পুল যাচিস ইয়াং রং রং খাংপে দুনি ইরগেলাম গুণিকা সার দা পেমা তং ইয়ান সার্জাং সি চেলা গুণ বোর মিগো শেষ গুণ সামে সং খাকচানি নক তা ডেলচা তন
1: ngaju akashwani lene juin jiktain pito chotol tuntang skarma sumchu charuk কাসাতা টুন্ডুপ দরজে তাং ছিং চরোলে সালকানে লুরিক সানাচাত